সুন্দর ক্রাফটম্যানরা আছে, এদের একটু সাহায্য করলে, এদের সেলফ কনফিডেন্স দিলে

স্বাধীন বাংলাদেশ দারিদ্রর হাত থেকে মুক্ত পাবে না। তো বেসিক্যালি আমি একটা ডিজাইনার, আমি করছি যেটা আমার ছোটোবেলার থেকে স্বপ্ন। আমার স্বপ্নটা আমি পূরণ করতে অনেক সময় লেগেছে,